0: ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱮᱪ ᱩᱯᱩᱨ ᱦᱚᱸ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱚᱦᱟᱡᱚᱱᱟᱜ ᱫᱟᱫᱚᱱ ᱦᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱡᱚᱛᱚ ᱦᱩᱲᱩ ᱪᱟᱵᱟᱭᱮᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱮᱨᱟ ᱩᱨᱩ ᱪᱮᱫᱤᱧ ᱡᱚᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ ᱴᱷᱤᱠᱟᱹᱱ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱚᱦᱟᱡᱚᱱᱮ ᱞᱟᱹᱭᱫᱟ ᱟᱨᱚ ᱦᱩᱲᱩᱭ ᱧᱟᱢᱟ ᱪᱮᱫᱤᱧ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱚᱠᱟᱨᱮ ᱪᱮᱫᱤᱧ ᱧᱟᱢᱟ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱧ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱠᱩᱨᱩᱯ ᱤᱫᱤᱭᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱡᱚᱵᱚᱨᱡᱚᱥᱛᱤ ᱛᱟᱞᱟ ᱨᱮᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱵᱟᱧᱪᱟᱣᱞᱮ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱮ ᱦᱟᱲᱢᱟ ᱦᱟᱲᱢᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱢᱮᱭᱟ
0: ᱦᱳᱭ ᱢᱟᱡᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ
1: ᱦᱟᱲᱢᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱵᱟᱹᱠᱤ ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱛᱤᱥᱮᱢ ᱮᱢᱟᱹᱧ ᱠᱟᱱᱟ
0: ᱟᱨᱦᱚᱸ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱵᱩ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱲᱩᱧ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟ ᱚᱱᱟ ᱛᱚ ᱡᱷᱚᱛᱚᱧ ᱦᱟᱞᱟ ᱟᱠᱟᱫ ᱛᱟᱢᱟ
1: ᱚᱠᱟᱨᱮᱢ ᱮᱢ ᱠᱮᱫᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱠᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱜᱼᱚᱭ ᱧᱮᱞᱢᱮ ᱠᱷᱟᱛᱟ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟᱢ 10 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱟᱥᱚᱞ ᱛᱚ ᱦᱩᱭᱮᱱ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ 20 ᱟᱲᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱫᱟᱫᱚᱱ ᱦᱟᱞᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚᱜᱼᱡᱚᱜᱛᱮ ᱦᱩᱲᱩᱧ ᱥᱚᱝ ᱪᱟᱵᱟᱣᱟᱫ ᱢᱮᱭᱟ ᱮᱱᱦᱚᱸ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱜᱮ ᱵᱟᱝ ᱦᱟᱞᱟ ᱞᱮᱱ ᱛᱟᱢᱟ
1: ᱤᱧ ᱫᱚ ᱪᱮᱫ ᱤᱧ ᱪᱤᱠᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱞᱩᱠᱷᱤ ᱠᱷᱟᱛᱟ ᱜᱮ ᱛᱚᱧ ᱞᱟᱹᱭᱫᱟ ᱟᱢ ᱴᱷᱮᱱ ᱯᱟᱣᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱞᱮ ᱢᱩᱨᱠᱷᱚ ᱦᱚᱲ ᱮᱲᱮᱭ ᱞᱮᱭᱟᱯᱮ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱥᱤᱵᱚᱲ ᱤᱫᱤᱭᱮ ᱛᱟᱞᱮᱭᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫ ᱪᱩᱯᱩᱱ ᱦᱚᱸ ᱡᱚᱢᱟᱜ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱦᱮᱨᱟ ᱩᱨᱩ ᱪᱮᱫᱞᱮ ᱡᱚᱢᱟ
1: ᱵᱟᱢ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱴᱤᱯ ᱪᱷᱟᱯ ᱮᱢ ᱜᱚᱫ ᱠᱟᱜ ᱢᱮᱥᱮ ᱟᱨ ᱡᱚᱢᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱤᱧ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱵᱷᱮᱡᱟ ᱠᱟᱠᱚᱢᱮ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱯᱮ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱞᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱮᱨᱟ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱟᱹᱱ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱦᱟᱞᱮ ᱵᱩᱞᱟᱹᱣ ᱠᱟᱛᱮ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱞᱩᱴ ᱮᱫ ᱛᱟᱞᱮᱭᱟ
1: ᱵᱟᱢ ᱴᱤᱯᱟ ᱵᱮᱡᱟᱭ ᱡᱟᱞᱤᱢᱟ ᱩᱫᱩᱜ ᱮᱫᱟ ᱛᱚ ᱥᱤᱵᱟᱹᱭ ᱢᱟᱥᱟᱵᱮ ᱢᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱟᱭ ᱴᱤᱯᱟ
2: ᱤᱧ ᱵᱟᱹᱧ ᱴᱤᱯ ᱜᱮᱭᱟ
3: জঙ্গলি
4: সন্তার আম আলে শেতাম মেতালিয়া বেজা জালে মে মধু গান জঙ্গলি ভূত জালিম লং উদুগের তামা
1: এনিলা বেশ জাজেলে লেয়ে কান কামি বান চেলা আপেন গুতি তো বান কানালে নিতো তম বুঝে না তো বীরে তাকে তারুপ ঠাও লড়াই রে না দশা
3: আপেলে কান সেটা তুই নিয়েলতে সান্তার কত বান কো বতর আকাই থি তি তল মে না দিনা মেনতে বানখান বনার পপিং সিপি গজ কি বিনা
4: জঙ্গলি সন্তর আডি পে ইতি লাকনা বাং ইতি লং চাবাই তাপেয়া অকয়া এলাকারে মেনা পেয়া বাং পে বড়য় ইন হয়ো কানুন মহেশ দারোগা জাহায়া নিতুম আজম লেকান সেটা পুষি মিতে দাক কুনুয়া আর নুকু পেটেজ মানমি গুজু লাগিদ ইলো মনা কাকানা সিপাহি মা আচ্ছা লেকা কেড়ে কিনতে
1: ছেলে বাবা তাকিন গরব না ধমক বিন জামে দাতো নিত রিয়া কথা লেখাতে বিন কামি লেখান আড়া কামি নালে মা মানে কাগজ যে টিপ ছাপ ভোট কামে মা লগা
2: বাংলি টিপা সান্তার কু গুজলে এন্ড্রু আপে জাগা লতার তো বাংলে তায় না
1: গুজু গেপে কুশিয়া কানা বাং জঙ্গলি সন্ত
3: আপেল কান না চারি লালচিয়া সেতা জাঙ্গা লতার দ সন্তার কত বান কত হেন বেজাতি
4: আচ্ছা নিত্রে হ জালিম বাং চাওয়ালেন তাবি না সিপাহি মা গহর কিনপে ভাগলপুর ইদি কাতের সাদম চুপিরে তল কাতের গহর কিন হইওয়া মারিজ দা ললকাতের মুরে দুলাকিন হইওয়া নেলইন জঙ্গলি শান্তরা তিন তাকিন ধমক গহর

0: সিপাহী চলো দাল দাল তেদি কিনপে জঙ্গলি সন্তর বাংলো বড়াইয়া মহেশ দারোগা তিন তাই দেমাক পেটে মানমি আড়ি জালিম কৌদুক কান দাল দাল তে ছতন সজিক
1: চেলে নিত গরব না ধমক বিন নামে তো বুগি বুগি তিন মেতাক বিনা ইয়া কথা লুতু থেকে বাং বিন লেবে লেদা নিত রাও লাইবেন ইয়া কথা লাগাতে বিন কামি লেখান
2: তো বিদেশি রিন জাঙা জাল সেতা আপে সাও রল হো পাপ গিয়া
0: জঙ্গলি ফুট বেজায় জালিমে মতো কখন তেয়া হারতা উর কাতে বুলুং মারিস লাং ছুড়ি ও মা
3: কটি মনপে
0: মিঠবেন
2: দুল গিডি কাকনাম
1: জেলে ইয়া কথা লাগাতে বিন কামিয়া হারমা মা মানকা হইল টিপ গট কামে দা ইনি মামা আর আরে আরা গট কাবিনা মা মা টিপ মে
2: বাহান বাংলে কামিয়া পিয়া কথা লাগাতে গুজু আলে এন্তর হ আপিয়া জম কাতে তো বাংলে বাঁচা আপিয়া জাঙ্গা লতার তো বাংলে তাহেনা
0: তিরো চংলে কুথকার নিতে
2: হ
0: বং চবালেন তমা সিপাহী মা গড় কিনপে ভাগল পুরতে ইদি হইও নেল তাকু ইন জংলি শান্তর ইন তাকু জালিম ইন হইও কানন
4: বয়াকো আপে তো গোনাটা হরতে লাহাপে সাঙ্গিন দি আলা নাজু ওতে আনু দাদা মা আমবো গোনাটা হরতে দিকম আরে তো মাতা হরতে লাহা চালাক কানা হেল কপে মিটতে হুয়ালো কো দল দাঁড়ে আমা যত মা খিতি খেতে কাতে নেই দা রেবন আতু গট কাকো বয়া কো মা লই তাবন পে মারাং বুরু জিত কর জিত
5: কর জিত কর
4: মারাং বুরু জিত কর জিত
5: কর জিত কর
4: মারাং বুরু জিত কর
5: জিত কর
6: জিত কর কানো কক কক গোল মালিদা গোল মালিদা আতে কিছু কানে কাজ মত না মহাজন মহাজন
1: হ্যাঁ দরকার বাবু
6: হ্যাঁ
1: উনকো
6: বকো আজ মত না
1: উনকো শান্তার যত মিট কাতে
2: বিদেশি জায়গা জাল সেতা ওতে সিধু কানু বকন তাকো কো হিজুক কানা পে নিত বিদেশি জায়গা জাল সেতা
0: সিধু কানু সিধু কানু জোয়ান জঙ্গলে ভোট মিট মিট গুলিতে মিটাং মিটাং বঞ্জ ভিদর লাগা কগল ইয়া নিউতু মহেশ দারক বাংকানো সরকার কামি রেখো।

0: Matkatiya.
1: Boy hako.
0: Jungle.
1: Boy hako. Kerao kate tingun pe.
0: Hey, hey.
1: Betang papi ho jungun aloko dur. Sidu ba koy? Ma ape hola haju pe dala. Nuku kai thi. Metang metang mon sama kwa.
0: Hey.
2: Mon kira ko pe.
0: Hey. Okay kana pe abe to.
1: Thilo ba.
0: Sarkara kamire ge matkatiya. Horarak pe.
2: Bangla.
1: Bang bangla raga ho.
2: Nit nit ge unki dala kakin pe. Okay sarkara kata bangle batawa. আলিয়া জায়গা রে আলেগে সরকার
0: বটে বেজায়ন ফটর ফটর কেনা হ্যাঁ আডি চালিবে মুদুক কেনা ওকে ওকে কেনা বন্ধ
2: ইন্দ সিধু নোয়া দিসম দ আলিয়া কেনা
0: ও
2: আপে যত বিদেশি চেতা নড়ে হেকাতে এবা কাতাপে আনা আর কচলন আপে আপে মনে একাও না নোয়া কো লোক জারি সাহাও কাতেলে তাহে না তিস রহো বাং
0: হ্যাঁ বাং
2: কয়া কো মা গালবু দাদা তাকিন তি তল দাঁড়ায় তাকিন পে
0: মত কর ইয়া কামিরা আলবে বাত কাটিয়া বংখন মি মেদ গুলিতে নাড়িন ভিন্দর কাপিয়া ও তোর সাথে যত জেলি দিপিয়া
1: দাঁড়ায় খরাম কামি কাতে নেল মিয়া বিদেশে সেটা মিটাং মিটাং সার যদি বাংলা ভিন্দর দাঁড়ায় পেখান তাহলে সন্তান হবো না সার সাত গেলে বাকি উতরা বইহা কো মা আটু পটু তল লড়ায় তাকিন পে
0: তবে ও জঙ্গলি সন্তান ও বিস্তত
2: ইনা হরমরনা চিনহা আউরি মতা এগার ভলম লা ওনারনা সেগেলাম ওলা রসম সেগেলাম ধরা ওকওদা আলম লা গরবু এরা আপনা হরমরে টিম লাদে একাদা নিতো দনাতি কাটি কাটি তলাঙ্গ সমাগতমা আলম লা গরবু মে তম কেনা কাটি কাটি তলাঙ্গ সমাগতমা আলম লা গরবু আলম লা বাঙ্কান গুজু হয়ত না সান্তার গত গুজু দ বাঙ্ক পতর আ বিদেশি রিনে সেতা গরবু একা আলম লা ইনলাম কেনা নোদা হালা চাবা কেনা নাম মুচাদ আকানাই পাপি কেনারাম মুচাদ আকানাই তিনে ওলা ওলা এমনি সুনা কাদা কেনারাম তিহিন দো জেলমে আমা কলাম রেলে বেদ কাতে চেদ লেকাই লানায়া দা কেনারাম
1: বয়া কো মুচাদ আকা কিন বাড়িয়া কায় দি আদ থির দো মাংবন তাহে না বাংমন সাহ আদা আর কচলন মুচাদ কো আপন যত বেজাতি নোয়া দিসম দো আবহা আবহা হর্ম মায়াম ধাক কাতে তিয়ারে কাতা বন রিল মালা দিসম নড়ে বানু কো মহাজন বানু কো জমিদার বানু কো দারগা সিপাহি আবহা দিসম আবগে বন নেলা লাগা ফাক কো বন উনকু বেজাতি জাঙ্গা জাল সেতা আর বিদেশি পানরাং সাহেব বই হা কো ধুড়ি গে বন ডিগলোয়া রাজমহল পাকুর আর পিয়লপুর রে ধুড়ি বন ডিগলোয়া গোটা বীর দিসম রে মালাই তাপন পে মারাং বুরু জিত কর
3: জিত কর জিত কর
1: মারাং বুরু জিত কর
3: জিত কর জিত কর
1: নো আদিসম আবো আ
3: আবো আ আবো আ
1: নো আদিসম আবো আ
3: আবো আ

গুরু, গুর অর্থ অন্ধকার, রুর অর্থ জ্ঞান। যে অজ্ঞানতা রূপক অন্ধকারকে দূরেই দিয়ে হৃদয়কে জ্ঞানর আলোকরে আলোকিত করে সে হলে গুরু। এক সুস্থ ও সভ্য সমাজের মূলদুয়া স্থাপন করতে গুরু, অবাটর বাটক হাত ধরে গড়াই নিতে গুরু। কেতে বড় বড় নেতা, অফিসর, ডাক্তার, ইঞ্জিনিয়র, বৈজ্ঞানিক সমস্ত আদ্য শিক্ষাদাতা গুরু। এক সুস্থ শৃঙ্খলিত সমাজ গঠনরে গুরুঙ্কর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অসৎ মার্গর টাণি আনি সৎমার্গরে পরিচালিত করিবা, হিংসা ত্যাগ করে শান্তির পথ অবলম্বন করিবা, অহংকার ত্যাগ করে নম্রতার ভাষা প্রকাশ করিবা, ক্রোধকে বর্জন করে প্রশান্তির পথরে অগ্রসর হওয়াকে গুরুঙ্কর অমূল্য বাণী আমাকে প্রেরণা দিয়ে। শ্রীকৃষ্ণ গুরু ঋষি সন্দীপনে, প্রভু শ্রীমা শ্রীরামঙ্ক গুরু মহর্ষি বশিষ্ঠ, স্বামী বিবেকানন্দঙ্ক গুরু রামকৃষ্ণ পরমহংসদেব এবং একলব্যঙ্ক গুরু গুরু দ্রোণাচার্য, সেমানঙ্কর মহান বাণীরে ভারতবর্ষকে আলোকিত করে যাইছন্তি। তেণু গুরু হেউছন্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরঙ্কর সম্মিলিত রূপ, এথিরে তিলে মাত্র সন্দেহ নাহি। সে চিরন্তন, শাশ্বত, নমস্য এবং চিরবন্দনীয়।

শ্রোতা ভনী আলাপরে আসন্তু ভেটিবা বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রণব কিশোর পটনায়ক এবং তাঙ্ক সহধর্মিণী কস্তুরিকা পটনায়কঙ্কু। তাঙ্কু ভেটিছন্তি সুমিত্রা মহাপাত্র।

0: খুব সুন্দর অনেক লোক অনেক আপনার গীত কু অনুকরণ করার চেষ্টা করতে আবতি যে আপনার গলা যেমন গম্ভীর সম্ভীর গলা কেমতি আমার হব সেমিতি চেষ্টা করতে
1: মানে প্রণব পট্টনায়ক সঙ্গীত কু ভাল পাওয়া লোক বহুত অনেক বাহার বিশেষ জনা পড়ুনে শুনবা কথা সে গীত বহু ডিফিকল্ট সে সাহস করতে গাঁতি কিছু কিছু
0: আপনার তো অনেক চলচ্চিত্রে প্রচ্ছদপট গায়ক ভাবে পুরস্কৃত হয়েছেন তাপরে এবে নিকটরে আপনার জয়দেব পুরস্কার পাইলে যেটা কি প্রথম থর গায়ক দিগাল সেই পুরস্কার পাইলা পরে আপনার কেমতি লাগিলা সে বিষয়ে
1: কথাটা সমস্ত পচারছেন তাঙ্কর গোটি উত্তর মতো বহুত ভাল লাগিলা কিন্তু সেদিন
2: রাস্তা খোলা অন্য মানে বি পাইবে
1: সমস্তে খুব খুশিরে যে প্রণব পট্টনায়ক দেখি আমি খুশি মনোরঞ্জন কইলে যেটা কি তাঙ্কু 10 15 বর্ষ আগরু দবার থিলা সেইটাই বেশি ভাল লাগিলা মতে
0: সে যে কথাটা কইলে কেবে আপনার মনকু সেই কথা আসিতলা কি
1: নাই মতে
2: কেবে নাই মোটে সে অ্যাওয়ার্ড ফর মিলু মু কেবে চিন্তা করিনি ভাল গীত গাইবি হৃদয়কে লাগিব